তুসি ক্ষমা শুইলে খসুইয়া লমা শুয়তি মু আলাহু অনতি পাওতি মু আলাহু যাচলে আঙাতি পাও পুত তিমলে।